0: সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট ব্যবসা প্রতিষ্ঠানের 99% বেশি এই খাতের অন্তর্ভুক্ত। বর্তমানে প্রায় 3 কোটি 10 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এসএমই খাতে। তবে প্রতিষ্ঠানের সংখ্যার তুলনায় জিডিপিতে এ খাতের অবদান এখনও প্রত্যাশার তুলনায় কম। এ কারণে জিডিপিতে এসএমই খাতের অবদান 35% উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার বাংলাদেশ বেতারকে জানান, এসএমই খাতের বিকাশ হলে কর্মসংস্থান তৈরি হবে, এর ফলে স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হবে, পাশাপাশি উৎপাদন বাড়ার মাধ্যমে জিডিপিতে এসএমইর অবদান বাড়বে।
1: গভর্নমেন্টের কথা হচ্ছে যে এসএমই সেক্টরটাকে যদি এক্সপ্যান্ড করা যায়, ওদেরকে ডেভেলপ করা যায়, তাহলে ওরা একদিকে সারা দেশে একদম ব্যালেন্স এমপ্লয়মেন্ট জেনারেট করবে। এই এমপ্লয়মেন্ট জেনারেটের ফলে যেটা হবে লোকাল ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, পাশাপাশি সবচেয়ে বড় প্রোডাকশন বাড়ার মাধ্যমে ওদের জিডিপি কন্ট্রিবিউশনে বাড়বে।
0: এসএমই খাতকে গতিশীল করতে পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জিডিপিতে অবদান বাড়ার সঙ্গে নারীর ক্ষমতায়ন সহ সরকারের বিভিন্ন জাতীয় লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে। এসব লক্ষ্য পূরণে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।
1: এই লক্ষ্যে গভর্নমেন্ট এসএমই ফাউন্ডেশন করেছে এবং এসএমই ফাউন্ডেশন পরে গভর্নমেন্ট আরো কতগুলো সংস্থা করেছে, যেমন মনে করেন জয়িতা ফাউন্ডেশন আছে, তার আগে ছিল বিসি, পাশাপাশি যে যুব উন্নয়ন অধিদপ্তর আছে, মহিলা অধিদপ্তর আছে, এবং এর পাশাপাশি আরো সরকারের বিভিন্ন সংস্থায় তারা কিন্তু কাজ করছে।
0: সরকার মনে করছে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করা গেলে অর্থনীতির ভিত্তি আরো বিস্তৃত হবে, ফলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে এসএমই খাতকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম গতকাল রাজধানীর একটি হোটেলে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বৃহত্তর প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম আঞ্চলিক সহযোগিতা, সংযোগ ও পারস্পরিক সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার জনগণের স্বার্থে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। 1908 সালে যুক্তরাষ্ট্রের আন্না জার্ভিস তাঁর মায়ের স্মৃতিকে ধারণ করে প্রথম মা দিবস উদযাপন করেছিলেন। পরে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1914 সালে মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। আরো শুনুন প্রতিবেদনে।
5: কেবল একটি শব্দ নয়, এ যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের নাম, যেখানে থাকে নিঃশর্ত ভালোবাসা, মমতা আর অনন্ত ত্যাগের গল্প। একজন সন্তানের জীবনে প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা, আধুয়াধু প্রথম ভাষা, সবকিছুরই শুরু হয় মাকে ঘিরে। সন্তানের সামান্য কষ্ট যার চোখে অশ্রু হয়ে ঝরে, তিনি মা। নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে তৃপ্ত হন মা। সন্তানের অসুস্থতায় রাতের পর রাত কোনো অভিযোগ ছাড়া ঘুমহীন কাটিয়ে দেওয়ার পরও যিনি কোনো ক্লান্তি বুঝতে দেন না, তিনি মা। সন্তানের জীবনের ভিত গড়ে দেওয়ার প্রথম শিক্ষক মা।
6: মার সাথে কিন্তু সবচেয়ে বেশি সময়টা পার করা হয়, ওই হিসাবে আসলে মার প্রথম, হ্যাঁ প্রথম শিক্ষক, ঠিক আছে, ওই হিসাবে মাই প্রথম মানে প্যারোটির মতো করে গড়ে উঠে।
7: মার ব্যাপারটা হলো আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে মানে এক কথায় সব একটা আছে না যে সার্কেলের যে একটা অংশ এইটা একটা অংশ ওইটা, মার ব্যাপারটা হচ্ছে পুরাটাই।
5: মায়ের কাছে সন্তানের বয়স কখনো বাড়ে না, সন্তান যতই বড় হোক মায়ের চোখে সে আজীবন ছোট্টটাই।
8: দিন শেষে যখন বাচ্চা সবসময় হাসে, মাকে আদর করে, সবসময় মার মধ্যে সবকিছু খুঁজে, তখন অন্যরকম একটা আনন্দ অনুভব হয়। তখন মনে হয় না এত কষ্ট এত পরিশ্রম সবকিছুই সার্থক, কারণ বাচ্চার কাছে তো সবকিছুই মা, মা মানে তার পৃথিবী।
9: আমি এখনো খামাই দিই, ওই দিতে ফ্যান ফটতে ফটতে শাক গাদিতে গাদিতে আমি এনে খামাই দিই, এখনো আমার কাছে আমার কাছে।
5: মা দিবসে পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: গতকাল দেশের সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টা হাম ও হামের উপসর্গ নিয়ে আরও নটি শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1435টি শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিকে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম রুবেলার টিকা প্রদান সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, এখনও পর্যন্ত সারাদেশে 1,72,68,908 জন শিশু এই টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার 96%।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় 39 জন নিহত হয়েছে। কর্মকর্তারা বলেন, লেবাননের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নগরী সাকিয়ায় এক হামলায় একটি শিশুসহ অন্তত 7 জনের প্রাণহানি ঘটে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর হামলা চালিয়েছে এবং তারা বেসামরিক লোকজন হতাহতের বিষয়ে সতর্ক আছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চৌকিতে গাড়ি বোমা হামলায় অন্তত 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আফগানিস্তানের সাথে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু বিভাগে গতকাল এই ঘটনা ঘটে। এই হামলার ঘটনাস্থলে অতিরিক্ত সহায়তা দিতে যাওয়া পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালানো হয়। হরমুজ প্রণালীতে নৌ চলাচল সুরক্ষায় সম্ভাব্য আন্তর্জাতিক মিশনের আগে মধ্যপ্রাচ্যে একটি ডিস্ট্রয়ার পাঠাবে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এ তথ্য জানায়। গত মাসে ব্রিটেন ও ফ্রান্স জানিয়েছিল, হরমুজ প্রণালী সুরক্ষায় সামরিক পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খেলার খবর। ক্রিকেট। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সফররত পাকিস্তান তাদের প্রথম ইনিংসে গতকালের এক উইকেটে 179 রান নিয়ে বাংলাদেশের বিপক্ষে আজ তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবে। সকাল 10:00 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করবে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 413 রান করে। দলের পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ 101, মোমিনুল হক 91 এবং মুশফিকুর রহিম 71 রান করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:19 এবং সূর্য অস্ত যাবে 6:32। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মার্ট কার্ড তৈরি করায় বিশেষ চাহিদা সম্পন্ন তরুণদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। সৃজনশীল যেকোনো উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস। আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। 4 দিনের কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, বললেন বাণিজ্যমন্ত্রী। পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে বিটিভির জন্য মানসম্মত অনুষ্ঠান নির্মাণের পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইসরায়েলি হামলায় লেবাননে 39 জন নিহত। এবং মিরপুরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে এক উইকেটে 179 রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিং শুরু করবে পাকিস্তান। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
12: เพื่อจะป้องกันคนภายนอกเข้ามาด้วยนะ
13: เขาทำไว้อย่างนั้นเลยเหรอ
12: ใช
13: ่คือนายหมิงเฉินซันคนนี้เนี่ยก็ให้การว่ายังไงบอกว่าเคยมีอาชีพขายสุราอยู่ที่ประเทศกัมพูชาแต่ว่าย้ายมาอยู่ในไทยเนี่ยหลังจากมีเหตุข้อพิพาทอาวุธสงครามสิ่งที่พบภายในห้องเนี่ยภายในบ้านเนี่ยนะอ้างว่าซื้อมาจากกลุ่มไรแล้วไปรับสินค้าที่จังหวัดระยองไปรับสินค้านะฮะส่วนระเบิดเนี่ยต้องการนำมาใช้เพื่อเป็นระเบิดฆ่าตัวตายเนื่องจากตัวเองเนี่ยป่วยเป็นโรคซึมเศร้านี่คือคำให้การของเขาตำรวจไม่เชื่อหรอกตำรวจไม่เชื่อหรอกเพราะว่าอย่างที่บอกไอ้นอกจากอาวุธปืนแล้วยังมีคุยกับหลักฐานที่คุยกับแชท GPT แล้วคุยกันเรื่องอะไรคุยกันเรื่องการก่อวินาศกรรมว่ากันอย่างนั้นน่ะตำรวจเขาก็ต้องเอ๊ะนั่นแหละแล้วถังน้ำมันเนี่ยพบในรถ1ถังไปเจอที่บ้านอีก3นะทั้งหมดเจอ4นะ
12: เบ็ดเสร็จแล้ว
13: นะ
12: เขาเก็บสะสมน้ำมันไว้อ่ะ80ลิตร
13: เขาเอาไว้ทำอะไร
12: กลัวน้ำมันหมดมั้งระหว่างทาง
13: น้ำมันมันแพง
12: น้ำมันแพงหรือเปล่า
13: จึงเก็บมาซื้อไว้ก่อนเหรอ
12: ครับแล้วก็เขาบอกว่าไอ้ระเบิด C4 ที่เขามีไว้เนี่ยเขาบอกว่าตามข่าวนะเขาบอกว่าเอาไว้ปิดชีพตัวเองแต่ขอโทษนะครับที่ไปเจอเนี่ยเป็นกิโลเลยแล้ว C4 อ่ะ
13: มันคือปิดชีพตัวเองไม่ต้องเยอะขนาดนี้
12: คุณกล่าวว่าถ้าคุณใช้เป็นกิโลขนาดนั้นคุณกลับไม่เหลือล่างไปให้ส่งให้ญาติพี่น้องเลยใช่ไหม
13: คือไม่รู้จะโอ้โหพอเจ้าหน้าที่ตำรวจฟังคำให้การเบื้องต้นเนี่ยโอ้โหคนแถวนั้นพอบ้านเช่าแถวนั้นบ้านเรือนแถวนั้นเขาก็ตกใจสิ
12: ครับ
13: นี่เราอยู่กับใครเนี่ยนี่ใครเนี่ย
12: โอ้โหแล้วแต่ละอย่างแล้วซีโฟด้วยนะไม่ใช่โซฟานะคุณ
13: ใช่
12: เป็นกิโลเลยนะ
13: เพื่อนบ้านแถวนั้นก็บอกว่าหนุ่มชาวจีนรายนี้เนี่ยก็คือเขามีประวัติมีหลายคนเนี่ยถามว่าอุ้ยบุคคลเหล่านี้เนี่ยเราให้เข้าประเทศมาได้อย่างไรต้องบอกก่อนที่มาที่ไปของการเข้าประเทศเขามาตั้งแต่ปี53ครั้งหนึ่งครั้งแรกที่มาเนี่ยมาในฐานะใช้วีซ่านักท่องเที่ยว
12: ครับ
13: แต่ครั้งนี้เนี่ยเขามาแพ็กเกจพิเศษ
12: ครับ
13: แบบเราเคยได้ยินคำว่าอีลิทการ์ดไหม
12: อ๋อได้ยิน
13: การซื้อนักท่องเที่ยวเราเปิดเอาไว้ให้สำหรับนักท่องเที่ยวที่จะเข้ามาในประเทศเรา
12: ครับ
13: แล้วเข้ามาดูอยู่ได้แบบยาวอ่ะ
12: 20 ปี
13: อ่ะ
12: ครับ
13: แต่คนนี้เนี่ยเขาซื้อมาก็มันก็มีแพ็กเกจนะจะอยู่กี่ปีก็แล้วแต
12: ่ครับราคาก็ไม่ถูกนะ
13: ราคาไปหลักล้าน
12: ครับ
13: อันนี้เราทำเพื่อส่งเสริมการท่องเที่ยว
12: ครับ
13: ให้ประเทศอื่นๆที่เขามีศักยภาพเข้ามาในประเทศเราเนี่ย
12: มาผ่อนแล้ว
13: มาทำธุรกิจมาอะไรต่างๆเขาก็มีวีซ่าตัวนี
12: ้แล้วก็วีซ่าตัวนี้มีสิทธิประโยชน์เยอะนะรู้สึกว่า
13: สิทธิประโยชน์เยอะ
12: ตอนเข้าสนามบินก็อะไรนะเขาเรียกว่าอะไรนะผมฟาสต์แท็กป่ะ
13: มี VIP อะไรต่างๆเยอะเพราะว่าอันนี้ต้องแยกกันให้ออกนะครับว่าที่เรามีเนี่ยถ้าเราไม่ได้คนที่เข้ามาเนี่ยตั้งใจจะมาใช้เงินตั้งใจมาทำธุรกิจนี่คือผลดีของประเทศเราเป็นรายได้ของประเทศเราเปิดรับนักท่องเที่ยวทั่วโลกที่จะเข้ามาในเงื่อนไขที่เรากำหนดซึ่งการตรวจสอบอะไรที่จะเข้ามาในพวกอิลิกันเนี่ยเขาก็เข้มข้นตรวจสอบประวัติอาชญากรรมนู่นนี่นั่นปรากฏว่าทุกคนเนี่ยเข้ามาถ้ามีความผิดปกติเขาก็ไม่ให้เข้าแต่อย่างรายนี้ที่เข้ามาเนี่ยเขาก็ใช้วีซ่าพิเศษนี่เขาอยู่ได้อีก5ปีนะที่เข้ามาล่าสุดของเดือนมกราปีนี้เนี่ยเขาเข้ามาอีกครั้งเนี่ยเดือนมกรานะครับเขาเรียกว่าคนประเภทหน้าขาวอ่ะคุณเคยพบ
12: ยังไง
13: พวกเนี้ยประเภทหน้าขาวคือคนที่เข้ามาโดยไม่มีประวัติอาชญากรรมคือเข้ามาแบบถูกกฎหมาย
12: ครับ
13: แล้วเข้ามาได้อย่างถูกต้องไม่ได้มีประวัติอะไรเลยแต่หลังจากที่เข้ามาแล้วเนี่ยอันนี้เป็นสิ่งเป็นโจทย์ที่ท่านนายกก็บอกสั่งไปตรวจสอบแล้วว่าคนที่เราให้เข้ามาด้วยตอนเข้ามามันถูกเนี่ยคุณได้ไปติดตามหรือเปล่าว่าเขาเข้ามาแล้วเข้ามาทำอะไรเขายังประกอบอาชีพที่สุจริตอยู่หรือเปล่าหรือเขาเข้ามาโดยถูกแต่หลังจากนั้นเขาเข้ามาเพื่อเป้าประสงค์ไม่ดีเขาก็ไปทำตัวให้หรือจะทำธุรกิจอะไรที่ผิดกฎหมายใช้ไทยเป็นฐานหรือเปล่า
12: ครับ
13: ตอนเนี้ยท่านนายกบอกว่าคุณต้องไปตรวจสอบด้วยจุดนี
12: ้
13: เพราะตอนนี้เรื่องประเด็นเรื่องวีซ่าฟรีอะไรที่เราเห็นอยู่ใช่ไหมที่เราจะลดวันน่ะจาก60วันเป็น30วันน่ะ
12: ครับ
13: ไอการเข้ามาของเขาของคราวจีเหล่านี้เนี่ยต้องบอกก่อนว่าถามว่าโอ้โหอาวุธขนาดนี้พฤติการอย่างนี้น่ากลัวอย่างนี้เราปล่อยให้เข้ามาในประเทศเราได้ยังไงต้องบอกก่อนว่าการเข้ามาของเขาถูกตำรวจก็การปล่อยเข้ามาเนี่ยเขาก็ถูกต้อง แต่เข้ามาแล้วนี่แหละครับ
12: เขามาก่อเรื่องตอนเข้ามาแล้ว
13: เขาเข้ามาก่อเรื่องตอนเข้ามาแล้วเพราะฉะนั้นพอยต์สำคัญที่เราจะต้องไปดูกันต่อซึ่งตอนนี้ตำรวจเขาทำงานอยู่ก็คือปืนมาจากไหนระเบิดมาจากไหนกระสุนมาจากไหนน้ำมันเนี่ยหาไม่ยากซื้อได้ทั่วไป
12: C4 มาจากไหนสำคัญมาก
13: C4 มาจากไหน
12: ครับ
13: อันนี้ตำรวจเขาก็ต้องทำงาน
12: แล้วที่สำคัญมีสิ่งหนึ่งมันเป็นสิ่งเล็กๆแต่ว่าไอ้สิ่งนี้เนี่ยผมมองว่าน่ากลัวใครพวกเขามีรีโมทจุดชนวนด้วย
13: รีโมทจุดชนวนคืออุปกรณ์ต่างๆเหล่านี้เนี่ยเขาไม่ได้ไปเดินห้างแล้วซื้อมาได
12: ้ไม่มีแน่นอน
13: เขาไม่ได้ไปเดินที่ขายปืนถูกกฎหมายอย่างแยกอุณากันแถวๆ
12: ปฏิพัฒน์อะไร
13: นั่นแหละแถวแถวนู้น
12: อ
13: ่ะแถวที่เขาขายกันอ่ะด้านในเมืองละพาวรัตอะไรแถวแถววงเวิร์กนู้นนะเขาไม่ได้ไปเดินแถวนั้นหาซื้อจากแถวนั้นได้ไอ้พวกเนี้ยเพราะฉะนั้นมันก็ต้องไปตรวจสอบว่าใครขายให้เขาม
12: ีหนอนบ่อนไส้หรือเปล่าเอาตรง
13: ๆแล้วอย่างที่บอกเมื่อกี้ไอ้เครื่องหมายโลโก้อะไรที่มันติดเนี่ย LOTRTA เนี่ยตัวเนี้ยมันผลิตกระสุนจากกรมสรรพาวุธฐานบกต้องไปตรวจสอบไล่ดูว่ากระสุนเหล่านี้ C4 เหล่านี้ปืนเหล่านี้มันมาจากไหนปืนเนี่ยเดี๋ยวเบรกหน้าผมว่ามาไล่เรื่องปืนเพราะว่ามีความซับซ้อนมากแต่อย่างอื่นเนี่ยก็มันจะมีหลายหน่วยงานนะที่เข้าไปเกี่ยวข้องคุณลองดูสิ
12: คือตอนนี้หลักฐานที่พบในบ้านของบ้านพักบ้านเช่าของชายชาวจีนคนนี
13: ้ครับ
12: มันไปเชื่อมโยงกับอะไรๆอะไรอีกหลายหน่วยงานของไทย
13: เชื่อมเยอะ
12: 1เรื่องของเอกสารบัตรต่าง
13: ๆเขามีใบขับขี
12: ่
13: เขามีใบขับขี่ตอนที่เจ้าหน้าที่ไปดูเนี่ยเจอแล้วเนี่ยบอกมีใบขับขี
12: ่ครับ
13: เป็นใบขับขี่ไม่ใช่สากลด้วยเป็นใบขับขี่ในประเทศเราเนี่ยแหละ
12: ครับ
13: ก็ต้องไปตรวจสอบดูแล้วว่าใบขับขี่ได้มายังไงแล้วข่าวตามข่าวเนี่ยมีบัตรประชาชนแต่พอไปเช็คดูแล้วชาวจีนน่ะมีอีกคนนึงมีบัตรประชาชนคนนั้นเขาได้สัญชาติไทยถูกต้องแต่คนนี้เนี่ย
12: เป็นบัตรสีชมพูครับ
13: คนนี้ไม่ได้มีบัตรประชาชน
12: ครับ
13: แต่อันนี้ข่าวมันคาดเคลื่อนกันบัตรประชาชนที่ว่ามีอ่ะเป็นชาวจีนอีกคนนึง
12: ครับ
13: ไปไล่ย้อนดูแล้วคนนั้นเขามีสัญชาติไทยจริงถูกต้อง
12: ครับ
13: อันนี้ต้องก็ว่ากัน
12: อันนั้นคือเคลียร์อยู่มาครบปีอะไรทุกอย่างเคลียร์จบ
13: ไอ้เรื่องบัตรประชาชนนะแต
12: ่
13: คนนี้มีบัตรสีชมพู
12: ครับคือเมื่อวานเนี่ยพูดถึงบัตรสีชมพูเมื่อวานนี้เนี่ยทางเจ้าหน้าที่ตำรวจอ่ะแล้วก็ชุดเจ้าหน้าที่ขี้คายคดีเขาลงไปพื้นที่ต้องบอกก่อนว่าบ้านหลังเนี่ยเป็นบ้านอดีตภรรยาของชาวจีนคุณผมจำชื่อไม่ได้แล้วเป็นผู้ชายเป็นบ้านอดีตภรรยา
13: เขาเคยมีแฟน
12: เคยแต่งงานกับสาวไทยแล้วก็ใช้บ้านหลังเนี้ยแถวๆนี่แหละฮะแถวๆคลองสามวามินบุรีอะไรก็ว่ากันไปฮะใช้บ้านหลังเนี้ยในการยื่นขอบัตรสีชมพู
13: ที่ไทย
12: ที่
13: คลองสามวานะที่กรุงเทพนะ
12: กรุงเทพ
13: อันนี้ไม่ใช่บ้านเช่าที่นู่นนะ
12: ครับ
13: ไม่ใช่บ้านเช่าที่นู่นหมายถึงคุณกำลังหมายถึงบ้านที่กรุงเทพ
12: บ้านที่กรุงเทพที่เขาเพราะว่าตอนเขาแต่งงานกัน
13: เขาแต่งงาน
12: แต่ว่าก็ต้องให้ความเป็นธรรมกับอดีตแฟนเขาด้วยก็คือว่าเขาเลิกกันไปแล้วแล้วแฟนอดีตแฟนเขาบอกว่าตามข้อมูลที่เขาให้กับนักข่าวเมื่อวานนี้เขาบอกเป็นโรคซึมไอ้ผู้ชายคนเนี้ย
13: เป็นโรคซึมเศร้า
12: แล้วคือตอนนี้ไม่ได้ยุ่งไม่ได้ต่อกันแล้วแต่ว่าสงสารเพราะเขาไม่มีญาติก็เลยให้ชื่ออยู่ในทะเบียนบ้านอยู
13: ่
12: แต่ที่ถามเมื่อวานนี้เขาบอกว่าผู้ชายคนนี้เขาอ้างว่าเขาเนี่ยใช้บ้านหลังนี้เปิดเป็นบริษัทติดต่อธุรกิจต่าง
13: ๆเพราะเขาอ้างว่าค้าขายสุราอยู่ที่ฝั่งกัมพูช
12: าม
13: ันก็ต้องมีรูปแบบบริษัท
12: ครับแล้วก็เปิดให้เช่ารถที่เกาหลีแล้วก็บินไปออสเตรียในเกาหลีใต้บ่อยมากนะครับแต่ประเด็นก็คือว่าสิ่งที่เราต้องการรู้ให้ได้ว่าจริงๆแล้วผู้ชายคนนี้เขาประกอบทำธุรกิจหรือกิจกรรมหรือได้เงินมาจากไหนกันแน่เพราะว่าดูจากของหลักฐานที่เจอเนี่ย มันไม่ใช่ถูกๆนะพี่เอกชน
13: มันใช้เงินมันต้องใช้เงิน
12: แล้วบ้านที่เขาอยู่เนี่ยขอโทษนะเงินระดับ3คนต่างชาติที่มีเงินเช่าบ้านระดับ
13: 38,000
12: 40,000 เนี่ย
13: คือเช่าบ้าน 40,000 ไม่ธรรมดาแล้วนะ
12: ไม่ธรรมดานะผมบอกครับก็ถือว่าเป็นต่างชาติที่อยู่ในเกรดผมให้เกรด B เลยนะเกรด B ทั้งนั้นเนี่ยก็ต้องไปสืบเรื่องของเส้นเงินซ้ำเงินว่าจริงๆแล้วเนี่ยเงินเข้ามาจากตรงไหนอีกนะว่ามาจากธุรกิจผิดกฎหมายถูกกฎหมายสแกมเมอร์อะไรก็ว่ากันไปอีก
13: เรื่องนึง
12: เพราะอย่าลืมว่าชายชาวจีนคนนี
13: ้
12: มีทั้งพาสปอร์ตสัญชาติจีน
13: ครับ
12: แล้วก็มีพาสปอร์ตสัญชาติกัมพูชา
13: อ
12: ันนี้ก็ต้องไปจอดลึกกันอีกที
13: อย่างที่เขาอ้างว่าเคยทำธุรกิจอยู่ที่กัมพูชาเพราะฉะนั้นเดี๋ยวช่วงหน้ามาตรวจสอบอีกโดยเฉพาะเรื่องปืนเนี่ยมันมีมือที่มันผ่านมากับปืนกระบอกที่เขาเจอเนี่ย4มือ
12: โอ้ยา
13: แล้วเป็นตำรวจด้วยเป็นตำรวจด้วยเดี๋ยวช่วงหน้ามาคุยกันต่อครับ
14: ร้อ 100.5 คืบหน้าข่าว News Update ช่วงเจาะลึกประเด็นร้อนสุดสัปดาห์กว่า30ปีที่เราทำหน้าที่เป็นแม่ข่ายข่าวคุณภาพของประเทศกว่า41สถานีที่ถ่ายทอดความจริงไปทั่วไทยคลื่นข่าวคุณภาพของคนฟังที่มีคุณภาพคลื่นข่าว MCOT News FM 100.5

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো অনেক অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আবারও চলে এসেছি, নতুন একটা সপ্তাহ শুরু, নতুন একটা সকাল শুরু, নতুন একটা দিনের শুরু। খুব সুন্দর রোদে ঝলমলে একটা দিন, সকাল বলা যায়। এবং সব থেকে বড় কথা কি, আজকে একটা খুব স্পেশাল দিন। সে স্পেশাল দিনটা কি বলেন তো? স্পেশাল দিনটি হচ্ছে আজকে মা দিবস। এবং প্রত্যেক মানুষকে, প্রত্যেক যারা মানে মায়ের মতো করে স্নেহ করে, মায়ের মতো করে ভালোবাসে, মায়ের মতো করে বকা দেয়, মায়ের মতো করে শাসন করে, প্রত্যেককে জানাই মা দিবসের শুভেচ্ছা। এবং সব থেকে বড় স্পেশাল শুভেচ্ছা আমি জানাতে চাচ্ছি যারা পোষা প্রাণী পালে, বাসায় যারা বিড়াল পালে, যারা কুকুর পালে, বা যারা একটু পোষা প্রাণী বাসায় পালে, তারা কিন্তু জানেন, তারা মা না হওয়া সত্ত্বেও অলরেডি কিন্তু মায়ের ফিলিংস কিন্তু পেয়ে গেছেন। তারা কিন্তু তাদের পোষা প্রাণীকে নিজের সন্তানের মতো করেই ভালোবাসেন, তাই না? আমি কিন্তু জানি। সেই জন্যই আমার কাছে যারা প্রত্যেক মাকে যারা জন্ম দিয়েছেন বা লালন পালন করছেন বা মায়ের মতো ভালোবাসছেন, মায়ের মতো স্নেহ করছেন, যে যেভাবে যেখান থেকেই মায়ের জায়গায় আছেন, প্রত্যেককে জানাই মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবং তার পাশাপাশি সেই সকল প্রত্যেক বাবাকেও মায়ের দিবসের শুভেচ্ছা জানাই যারা একা হাতে নিজের সন্তানকে লালন পালন করছেন, একা হাতে নিজের সন্তানকে ভালোবাসছেন, মায়া করছেন, স্নেহ করছেন, মানে মায়ের দায়িত্বটা পালন করছেন, তাদেরকেও কিন্তু মা দিবসের শুভেচ্ছা। যাই হোক, আমরা আজকের সকালটা শুরু করবো অনেক সুন্দর একটা গল্প দিয়ে, আড্ডা দিয়ে। এবং মা দিবস তো থাকবে, সেই ফিলিংসটা থাকবে। এবং আপনাদের পছন্দের, সরি, মানে আপনাদের যে কোনো মা নিয়ে যে কোনো গল্প, যে কোনো ইনসিডেন্ট বা যে কোনো রকমের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন, বা মজার কোনো কথা বা না বলা কোনো কথা, যে কথাগুলো মাকে কখনোই বলা হয়নি, সেটা কিন্তু আমার থ্রুতে আপনি চাইলে বলতে পারবেন। তো আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকেও চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আমরা মা দিবসের শুরুটা, মানে আজকে সকালটা, মর্নিং মাইকটা শুরু করি মা একটা গান দিয়ে। ফাহমিদা নবীর মা গানটি শুনবো, এবং গানটি শুনতে শুনতে মায়ের স্মৃতিতে, মায়ের অনুভূতিতে একটু ডুবে যাব, এবং আবার একটু পরে ব্যাক করব। সো স্টে টিউনড।